0: মা, ও মা, জামাই বাবু, আরে ঘর মে কোই হ্যায়?
1: আরে অপূর্ব বাবু, আইয়ে আইয়ে, কলকাতা মে রহকর ভি আপ আতে নহি কভি, মা জি আই হ্যায় ইসলিয়ে আপকো খবর দি থি আনে কো।
0: লেকিন মা অচানক, মতলব সব ঠিক তো হ্যায় না?
2: হ্যাঁ সব ঠিক হ্যায়, তুম ছুটিয়ো মে ভি ঘর নহি আয়ে, ইসলিয়ে তুমহে লে জানে আই হুঁ।
0: ক্যা মা তুম ভি, আরে কানুন কি পড়াই হ্যায়, ওয়াক্ত কহাঁ?
3: আরে অপুদা, আপ পহলে ব্যাঠিয়ে তো সহি, আপনি বহন কে লিয়ে ভি ওয়াক্ত নহি মিলতা আপকো।
0: আরে নহি,
3: ইয়ে তো বহুত অন্যায় হ্যায়, মৃন্ময়ী বৌদি কো ইস বার ভি লেকর নহি আয়ে, ক্যো?
0: আরে ইহাঁ পড়াই করনে আয়া হুঁ কি ঘর গৃহস্থী। আচ্ছা মা, তুম ক্যা অকেলে আ গই?
1: ক্যো অপুর বাবু, আর কিসি কে আনে কি উমীদ থি?
3: ওহো, আপকি মজাক কি আদত। আচ্ছা, আপ লোগ খানা নহি খায়েঙ্গে ক্যা? চলিয়ে, আপ লোগো কে লিয়ে মে খানা লগা দেতি হুঁ।
2: হ্যাঁ হ্যাঁ, চলো, মে ভি তুমহারি মদদ কর দুঁ।
1: তো অপুর বাবু, আব তো রাত হো গই হ্যায়,